বিছর কবে লই মা, বিছর কবে লই মা, ঝংঝঙে বগনে খরে কলম, অবত ছোরা কুদনে বলাম, দিন ভরি খেল দো মলাই নেই ভুল, সাত পরে পছি আমার লাইফ।

চড়কো বেলাই মা, বিচড়কো বেলাই মা, ঝংঝঙে বগনে খরে কলম, আব তো ছোড়া কুদনে বলাম, দিন ভরি খেলদ মলাই নেই ভুল, সাত পরে পছি আমার।

0: সাহান বিচর কবে লইমা বিচর কবে লইমা সাকে
1: তিন তারা তিন তীর ছড়কে না হে রাম তীর নর মায়ালু তিন তারা তিন তীর তিন তারা।